প্রতিযোগিতায় গতকাল কোরিয়াকে 4-1 গোলে পরাস্ত কল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মিয়ানমার রাষ্ট্রপতি ইউ মিন আউঙ্গ হ্লাইঙ্ক মধ্যে গতকাল নয়াদিল্লিঠারে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উভয় দেশ বহুদিন রহিথাইবা দ্বৈপাক্ষিক ঐতিহাসিক এবং সাংস্কৃতিগত সম্পর্ককে অধিক সশক্ত করা লাগি সহমত হয়েছে জনাপড়িছে। বৈঠক পরে নয়াদিল্লিঠারে গণমাধ্যমকে সূচনা দিয়ে বৈদেশিক সচিব বিক্রম মিশ্রী কহিছন্তি, দ্বৈপাক্ষিক বাণিজ্য, পুঞ্জিনিবেশ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তি ভলি ক্ষেত্রে সহযোগকে অধিক সুদৃঢ় করা পাই উভয় দেশ সহমত হয়েছে। মিয়ানমারর অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখা লাগি ভারত নিজের সমর্থন জারি রাখব বলে প্রধানমন্ত্রী শ্রী মোদি কহিছন্তি। দ্বৈপাক্ষিক বাণিজ্য কারবার $2 বিলিয়ন অধিক হয়েছে শ্রী মিশ্রী সূচনা দিয়েছন্তি। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল কহিছন্তি, ভারত ও আমেরিকা দ্বৈপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ে আলোচনা অত্যন্ত সকারাৎমক হয়েছে। অধিকাংশ প্রসঙ্গ চূড়ান্ত হয়েছিল বেলে অল্প কিছু প্রসঙ্গ উপরে এবে মধ্যে সহমতি নেই প্রস্তুতি চালিছে। প্রথম পর্যায়ে আলোচনাকে সম্পূর্ণ চূড়ান্ত করা পাই আমেরিকার এক প্রতিনিধি মণ্ডলী নয়াদিল্লী গস্তরে অছন্তি। আজিঠারু আসন্তা 4 তারিখ পর্যন্ত উভয় পক্ষঙ্ক মধ্যে এনে আলোচনা হব। বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব দর্পণ জৈন ভারতীয় প্রতিনিধি মণ্ডলের নেতৃত্ব নেওয়া বেড়ে আমেরিকা দলের নেতৃত্ব নেউচন্তি ব্রেন্ডন লিঞ্চ। গত ফেব্রুয়ারি 3 তারিখে উভয় পক্ষ প্রথম পর্যায়ে আলোচনা পাই রূপরেখ প্রস্তুতি সম্পর্কে ঘোষণা করেছিল। উভয় দেশ মধ্যে হয়েছিবা মধ্যবর্তীকালীন চুক্তি চূড়ান্ত করা, বাজার প্রবেশ, শুল্কমুক্ত পদক্ষেপ, বাণিজ্য, নিবেশ আদি বিভিন্ন ক্ষেত্রে বর্তমানর প্রথম পর্যায়ে আলোচনার অধিক সুদৃঢ় করা নিয়ে প্রস্তাব রয়েছে। ভারত ও আমেরিকা গত ফেব্রুয়ারি 7 তারিখে প্রথম পর্যায়ে আলোচনার রূপরেখ প্রস্তুতি নিয়ে মিলিত ঘোষণা করেছিল। উভয় পক্ষ মধ্যে মধ্যবর্তীকালীন বাণিজ্য চুক্তিনামা ভাবে গ্রহণ করা। উত্তরপ্রদেশের বারাণসী আসন্তা 4 ও 5 তারিখ 2 দিন ধরে দ্বিতীয় ব্রিক্স সংস্কৃতি কার্যগোষ্ঠী বৈঠক অনুষ্ঠিত হব। সংস্কৃতি বিভাগ সচিব বিবেক অগ্রওয়াল নয়াদিল্লিঠারে গণমাধ্যমকে এ সম্পর্কে সূচনা প্রদান করেছেন। নিরন্তরতা, নবসৃজন, সহযোগ এবং স্থায়িত্ব পাই ভিত্তিভূমি বিকাশ তথা সাংস্কৃতিক সহযোগ আদি প্রসঙ্গ আধারে এই 2 দিনিয়া বৈঠক অনুষ্ঠিত হব। শ্রী অগ্রওয়াল কহিছন্তি, এই সংস্কৃতি কার্যগোষ্ঠী আলোচনা সৃজনশীল অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, ঐতিহ্য সুরক্ষা, সংস্কৃতি ও নিরন্তর বিকাশ আদি প্রসঙ্গগুলি উপরে প্রাথমিকতা প্রদান করিব। অন্যপক্ষে বিপর্যয় পরিচালনা আধারিত ব্রিক্স রাষ্ট্রসমূহ দ্বিতীয় বৈষয়িক বৈঠক আসন্তাকালি পুরীঠারে আরম্ভ হব। বৈঠকরে ব্রিক্স দেশগুলিকর প্রতিনিধি এবং বিশেষজ্ঞমানে যোগদেই বিপর্যয় পরিচালনা, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতীয় সহযোগ সম্পর্কিত বিভিন্ন প্রসঙ্গ উপরে আলোচনা করবে। ব্রাজিল, ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্ডোনেশিয়া, ইরান, রুষিয়া, দক্ষিণ আফ্রিকা আদি দেশর প্রতিনিধিগণ এই সম্মেলনীরে যোগদেবে। শুক্রবার পর্যন্ত চালিবাকু থিবা বৈঠকরে উদ্ঘাটনী সমাবেশে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি যোগদেবার কার্যসূচী রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক নেতৃত্বাধীন কেন্দ্র সরকার 12 বর্ষ পূরণ করা অবসরে গতকাল নয়াদিল্লিঠারে বিজেপি দলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলর রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীনঙ্ক অধ্যক্ষতায় অনুষ্ঠিত বৈঠকরে দলর বহু বরিষ্ঠ কর্মকর্তা এবং অন্যান্য কর্মী যোগ দিয়েছিলেন। বৈঠক পরে গণমাধ্যমকে সূচনা দিয়ে দলর মুখপাত্র তথা সাংসদ ডক্টর সম্বিত পাত্র কহিছন্তি, মোদী সরকারঙ্ক 12 বর্ষর সেবা, সাংগঠনিক কার্য এবং সমাজের বিভিন্ন বর্গরে দলর আভিমুখ্য প্রচার ও প্রসার করা নিয়ে ভবিষ্যৎ রূপরেখ উপরে বিস্তৃত আলোচনা হয়েছে। সে কহিছন্তি, 12 বর্ষ মধ্যে দেশ বিভিন্ন ক্ষেত্রে বিকাশ করুছি। বিজেপি এবং এনডিএ কু 22টি রাজ্যে সরকার গঠন মাধ্যমে সেবা প্রদান করা জনসাধারণ সুযোগ দিয়েছেন বলে ডক্টর পাত্র কহিছন্তি। গত আর্থিক বর্ষে ভারতের সামুদ্রিক খাদ্য রপ্তানী 19 লক্ষ টন অধিক হয়েছে। সামুদ্রিক উৎপাদ রপ্তানী বিকাশ কর্তৃপক্ষ অধ্যক্ষ পি জওয়াহর কহিছন্তি, এ ক্ষেত্রে 63,890 কোটি টাকার অধিক মূল্যর কারবার হয়েছে। সাম্প্রতিক বিশ্ববজার পরিস্থিতি নিয়ে আহ্বান সত্ত্বে সামুদ্রিক খাদ্য রপ্তানী ক্ষেত্রে উভয় মূল্য এবং পরিমাণ দৃষ্টি এপর্যন্ত রেকর্ড পরিমাণ কারবার হয়েছে। এই সময় মধ্যে আমেরিকা ও চীন ভারতীয় সামুদ্রিক খাদ্য
ପ୍ରମୁଖ ଆମଦାନୀକାରୀ ଭାବେ ଉଭା ହୋଇଛନ୍ତି। ଦୁଇ ଦେଶକୁ 49,000 କୋଟିରୁ ଅଧିକ ଟଙ୍କାର ସାମୁଦ୍ରିକ ଖାଦ୍ୟ ରପ୍ତାନୀ ହୋଇଥିବା ଶ୍ରୀ ଜହାୱାର କହିଛନ୍ତି। ବରଫ ଦ୍ୱାରା ସଂରକ୍ଷିତ ବା ଫ୍ରୋଜେନ୍ ମାଛ ରପ୍ତାନୀ ମାଧ୍ୟମରେ ଭାରତ

শ্রোতাবন্ধু এথর আপনার ভারতীয় সেনার অগ্নিপথ যোজনা এবং নিয়মিত ক্যাডর অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা সিইই সম্পর্কিত এক ঘোষণা। ভারতীয় সেনার নিযুক্তি পাই অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা সিইই চলিত মাসের এক তারিখ আরম্ভ হয়ে পরীক্ষা আসন্তা 12 তারিখ যায় অনুষ্ঠিত হব। কলকাতার নিযুক্তি জোন্রে সিকিম, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা রাজ্যের 17টি শহরের 26টি কেন্দ্রে পরীক্ষা হব। ওড়িশা রাজ্য পাই এই পরীক্ষা 7টি শহরে যথা কটক, ভুবনেশ্বর, ঢেঙ্কানাল, রাউরকেলা, সম্বলপুর, বালেশ্বর এবং ব্রহ্মপুরে অনুষ্ঠিত হব। অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা নিমন্তে গত এপ্রিল মাস 10 তারিখ সুদ্ধা সফলভাবে আবেদন করেছিবা প্রার্থীমানে মই মাস 15 তারিখ ঠারু www.joinindianarmy.nic.in রু সেমানক প্রবেশপত্র ডাউনলোড পাই উপলব্ধ আছে। সফলতার সহ পঞ্জীকৃত প্রার্থীমানে যেউমানে প্রবেশপত্র পাই নাহান্তি সেমানে সেমানকর সম্পৃক্ত সেনা নিযুক্তি কার্যালয় এআরও সহিত যোগাযোগ করিপারিবে। কম্পিউটর আধারিত অনলাইন পরীক্ষাকু বুঝিবা এবং অভ্যাস করিবা পাই প্রার্থীমানঙ্কু www.joinindianarmy.nic.in ওয়েবসাইট পরিদর্শন করিবাকু মধ্যে পরামর্শ দিয়া যাইছি। অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা সিইই পরে মনোনীত প্রার্থীমানঙ্কু সেমানকর ফলাফল এবং নিযুক্তি র্যালির কার্যসূচী বিষয়ে সূচিত করা যিব। প্রার্থীমানঙ্কু কোনসি মধ্যস্থি ডাউটর শিকার নহেবাকু পরামর্শ দিয়া যাইছি। এ সম্পর্কিত কোনসি প্রশ্ন থিলে প্রার্থীমানে সেমানকর নিকটস্থ নিযুক্তি কার্যালয় সহ যোগাযোগ করিবা উচিত।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: দিনে একপান্ত হয়ে পথশ্রান্ত শোই বরগছ তল, ভাবই বিধাতা কিবা অবিবেকী নাহিঁ তা বিচার। শিল্পী অর্জুনচরণ সামলঙ্ক কণ্ঠরে, পল্লীকবি নন্দকিশোর বড়ঙ্ক রচনা।

শ্রোতাবন্ধু, গ্রীষ্ম আসলে এই জল সংকট আমাকে ঘারি যায় না? হেঁটে সুবিধার জল উপলব্ধ পানি আমি সঠিকভাবে পাইপারুছে, সেটি হুয়েত সমস্যা আমি বুঝিপার থরটি যাতে না সেই পাহাড় পাখ গাঁকু, সেই গাঁকু যেউঠু বাল্টি ধরি আজিবি ঘরর ঘরণী মানে ঝিও মানে পানি বহি আনন্তি। সকাল পাইলে লম্বা ধাড়ি লাগি যাই নলকূপ পাখে, মুন্ডরে গরা আও হাতরে বাল্টি ধরি দূর পর্যন্ত চালি চালি আসন্তি পানি পাই। পানি আনিলে ঘরে রোষেই হব, সমস্তে পিই পারিবে। হেলে থরটিয়ে ভাবন্তু, আমি যেউ পানিকু সহজরে আম ঘরর কলরে পাইপারুছি সে পানি আমি কেতে সঞ্চয় করুছে। আমি যদি সহজরে পাইপারুছি বলি তাকো অপচয় করি চালিথিবা, সে নলকূপ পাখরে ধাড়িরা আউ টিকি আগুকু লম্বিযিব। সেই জল সংকট যাহা আম আখি আগে এমিতি নাচি উঠুছি সে পুনি আহুরি কষ্টদায়ক হয়ে উঠিব। কল্পনা কলে মধ্য আমি এতে সহজরে তাকু ভুলে দিয়ে পারিবানি, সে এমিতি দিন আনিব যদি আমি তাকু আজি ন বুঝিবা তার প্রত্যেকটি বুন্দা যে মহত্ব রয়েছে তাকু বুঝি সাইতি রাখিলে জীবন হসি উঠিবা।

এই তো, এটা ইন্ডিয়া গেট। বা বা বা, এ পুরা রাজপথ, সবু কেতে সুন্দর দুশুছি। এইটা গোল ডাক ঘর, কিছু তো বদলিনি এটি। এইটিকে রহবা, চারিআড়ে খালি মাছ মাংসর দোকান। আরে এইটা তো সেই দোকান যেউঠু মু প্রত্যেক থর নিয়ে কবাব আর রুমাল রুটি, আজ বি কিনে নেবা। আজকাল এমনি বি গাড়ি নিয়ে ঘরে পৌঁছে দৌঁছেন। এ ছোটু, এ এটিকা এটিকা, কাম কাম, এ বিয়র বোতল দুইটা কু এঠু নিয়ে যা। আর সেইটি মো গাড়ি, হ্যাঁ হ্যাঁ সেই গাড়িতে, হ্যাঁ বাস বাস। আর তো এটি চিন্তা লাগুছে মু একাকি নুহে। হ্যাঁ সেটি সে সুন্দরী ঝিয়টা কবাব আউ বিয়র মজা নেছে। হ্যাঁ কোটা বেশি লাল, তা ওঠর রঙ না তা গাড়ির রঙ? সুন্দর চেহারা, মুরকি হস। হ্যাঁ আরে মতে দেখি হাত উলুছি বাবা, গুড। আরে সে তো একটু বাহারি গলা, কি জোরে গাড়ি চলিলা। রেশমা ঘরে শুই পড়িথিব, তার নিশাযুক্ত ঔষধ খাইবা ঠু মু তাকু দূরেই পারলিনি। ও সে শুনেলি দিন গুড়াক।

0: মানে বল অফ দ্য ফুড কো ট্যাপ করুন তো ফ্লোরে
1: এন্টি
0: এন্টি
1: ইয়েস এন্টি এন্টি
0: দেন রিলিজ ইট জলদি জলদি
1: ওকে ওকে
0: নাও নাও স্ট্রাইক দ্য হিল গোইথিরে
1: এন্টি
0: ও নো আপনি পুরো গড়ো কো হলাউচন্তি জে
1: এন্টি
0: ইউজ করুন তো
1: ও
0: ওকে ঠিক সেই ফর এক্স্যাক্টলি বাঙ্গুড়ে রে
1: ନାଚରେ ତମ ସହିତ ପାଦ ମିଳେଇ ମୁଁ ଏମିତି ନାଚୁଛି ଯେ ଲାଗୁଛି ସତେ ଯେମିତି ମୁଁ ତୁମକୁ ଜାଣିଛି ହେଲେ ଅନ୍ଧାରରେ ଠିକ୍ ଚିହ୍ନି ପାରୁନି ଲାଗୁଛି ସତେ ଯେମିତି ତମେ ମୋର ସେଇ ପୁରୁଣା ବନ୍ଧୁ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শিল্পী মমতা পরিচা গাইছন্তি মনোজ পট্টনায়কঙ্ক রচনা।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনক ঘরটা 1970 রে তৈরি হইতিলা রাইট তাহলে এ পর্যন্ত এতে স্ট্রং কেমতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: শিল্পী সুরেন্দ্রনাথ সাহু গাইছন্তি প্রফুল্ল কুমার ত্রিপাঠীঙ্କ ରଚନା।

0: କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରର ପ୍ରଚାରିତ ହେଉଛି 308.6 meter ତଥା 972 kHz ଯୋଗେ।
1: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: প্রচার করুছু ঘোড়া নাচ গীত, পরিবেশন করেছেন্তি উৎসব চরণ দাস এবং সাথে বাবাজী চরণ সামল, ধ্রুব চরণ সামল এবং প্রহ্লাদ সামল।

শ্রোতা বন্ধু, রাধারাণী কবাট খোলিবা ক্ষণে চন্দ্রসেনা নির্দেশে ননদ কুটিড়া তন্ন তন্ন করে ঘর সারা খোঁজি কাহাকু ন পাইবার দুষ্ট চন্দ্রসেনা ক্রোধরে জর্জরিত হয়ে গোটিয়ে চৌকছ গলা ধক্কা দেলা যে সে যাই তার মার পাদ তোলে কচ্ছাড় হয়ে পড়ল। শতধিক তোম মা ঝুঁ দুহিং প্রকৃতরে তুমি রাধার সিঁড়ি দেখি সইপার বলে তা না অপবাদর নাগরা পিটুছ। গুড়িচোটরে আঘাতপ্রাপ্ত ঘাইলা ব্যাঘ্র ভি দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়ে পুঁ গোষ্ঠীকে ফেরি যাই চন্দ্রসেনা। স্বামীঙ্কর এই কেইপদ কথা রাধাঙ্ক মনরে আনন্দর লহরি খেলাই দিয়েছি। সতে যেপরি সে পুনর্বার জীবন।

প্রিয় শ্রোতা বন্ধু, ঘর যেত পাখে আসু থাকে রাধা মন তাঠার অধিক অস্থির হয়ে উঠু থাকে, তরতর হয়ে গৃহের প্রবেশি পেটরা খোলে দেখুন তো প্রাণর প্রিয়তম সেই নন্দনন্দন বংশীবদন বংশীটি ধরি শোয়াই দেখি রাধাঙ্কর সর্বাঙ্গ শিহর উঠিলা আনন্দের দুই আখি দুই ধার আনন্দর লুহ বহি যাউছায়। ভাবু থাকে মু কোণ স্বপ্ন দেখুছি না বাস্তবরে সত্য। রাধারাণী দ্বন্দ্বের পড়া দেখি সে হটিয়া কৃষ্ণ অল্প হসি দিয়ে কোণ কৌছন্তি না

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হইলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: পরবর্তী এসএমএসটি কো লিখিছন্তি কৈলাস বেহরা এবং কামিনী বেহরা, কন্তল আঠগড়ৰ। ଆପଣ ପସନ୍ଦ କରିଛନ୍ତି ଅକ୍ଷୟ କୁମାର ମହାନ୍ତିଙ୍କ କଣ୍ଠରେ ଝିଲିମିଲି ତୋର ଶାଢ଼ୀ ସିଲ୍କି ଗୀତଟି ଶୁଣିବା ପାଇଁ, ଏବଂ ଦ୍ୱୈତକଣ୍ଠରେ କଣ୍ଠଦାନ କରିଛନ୍ତି ତୃପ୍ତି ଦାସ। ଶୁଣି ଦେଉଛି ଆପଣଙ୍କ ପସନ୍ଦର ଗୀତ।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: বন্ধু, আপন মানকৰ এসএমএস কো অপেক্ষা কৰি আসন্তু শুনিবা মহম্মদ আজিজ কণ্ঠে এই সুন্দর গীতটি।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাদ সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাদ সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: শ্রোতা বন্ধু, জীবনর বিস্তার ভি শব্দর সাম্রাজ্য বিস্তারিত নিজ ভাবনার সপ্ত সিন্ধুর গুড়ায়ে আনমনা শব্দ সবুক মূর্তি পরি সাউটি সাউটি মাড়টিয়ে গড়ু গড়ু দিনে সাধারণ ব্যক্তিটি পালটি যাই কবি
1: তার হাত গড়া সেই কবিতা মানে পাঠকর আঞ্চুড়ার অজাড়ি হয়ে পড়তে কেতে যে নীরব নিথর নিষ্পন্দ বেড়ার অভিব্যক্তি হুই
0: কবি তা ভাবনার কেবে আকাশটা মাটি থাকে তো কেতবে সমুদ্রক ছাতি লুচাইল কবিতা যেমি ডেণা লগাই উড়াই নিয়ে কবি
1: কবির ডেণারে কেবে ডেণায় ছড়
0: তো পুনি কেবে আখিরে আখি আকাশ
1: আউ সে উড়ি চালি থাকে তার চিহ্ন অজনা আড়ক
0: তার পরিচিত চিহ্ন আড়ক
1: কেবে ন পাইবার পূর্ণতা আড়ক
0: অপ্রাপ্তি হি কবির সার্থকতা যেমি কবিতা সাথে যেমি ঘড়ি অন্তরঙ্গ আলাপ নহেলে সব কহিযা ও বুঝিযার মঞ্জি তো সেই নীরবতা
1: তাহলে আপনার হাতলেখা কবিতা পড়ি বুঝিবার নীরবতা আড়ক আসন্তু না আগে যা
0: শ্রোতাঙ্ক কলমরু কবিতা স্তম্ভরে আজির প্রথম কবিতাটি আমাকে পঠাইছন্তি শ্রী নরেন্দ্র মহাকুড় বাসুদেবপুর ভদ্রক তাঙ্ক কবিতার শীর্ষক সড়ক সুরক্ষা জীবন রক্ষা কিয়ে কহে এটি মানিষ জীবন পানি ফোটকাটে পরি আউ কেহি কহে এই জীবনটা দিদিন কুণিয়া ভি মু কহবি এই মানিষ জীবন অটই অমূলমূল হীরা নীলামতি অবা কেউচিচ হব না তার তুল বহু তপস্যার পুণ্য বলরে মিলই মানিষ জন্ম এই জীবনক তুচ্ছঠারে আমি দেব না বলিদান বাহারক যদি যাচ্ছি আমি রাস্তা নিয়ম মানিবা নিয়ম ন মানি বেপরুয়া হলে অসুবিধার তো পড়িবা অঠর বর্ষ নপুরিবা যায় গাড়ি চলাইবা না জাশুণি কেবে মহাবিপদক হকারি আনিবা না গাড়ি চলাইবা সময়ের নিশ্চয় মোবাইল বন্দ রাখিবা মদ্যপান ও নিশাদ্রব্য ঠারু নিজক দূরে রাখিবা সিট বেল্ট অবা হেলমেট পিধি গাড়ি আমি চলাইবা নিজের সুরক্ষা করা সহিত অন্যক সুরক্ষা দেবা বর্ষা ঝড়িরে অবা কুহুড়ে ধীরে ধীরে গাড়ি চলাইবা গাড়ি ঠারু গাড়ি ব্যবধান রাখি আগক আগক যা গাড়ির যেতেক কাগজপত্র নিশ্চয় সাইতি রাখিবা দরকার বেড়ে কামরে আসব একথা ভুলি না যা সড়ক সুরক্ষা জীবনর রক্ষা সবু আমরি হাতরে সতর্ক রহিলে নিয়ম মানিলে জীবন বিতিব সুখরে
1: আমাকে পরবর্তী কবিতাটি পঠাইছেন দিব্যলোচন ভারিমল মোটা জঙ্কিয়া খোর্ধারু তাঙ্ক কবিতার শীর্ষক কবি ও কবিতা কবিতা অটই জীবন দর্শন ফুটাই জীবন ছবি জীবনক যে পড়ি পারিছি সিয়ে একা শ্রেষ্ঠ কবি মানুষ জীবন অঙ্কা বঙ্কা রাস্তা কেবে হুয়ে না শেষ জীবন সহিত সংগ্রামে জিতিলে ফল মিলিব।

0: শ্রোতা বন্ধু, রক্তদান মহত দান, বিন্দু রক্ত অমূল্য জীবন পাই অপরিহার্য। রক্ত বিনা কেহি যেপরি আখি ন বুঝে সেথিপ্রতি সজাগ হওয়া উচিত। এবে সরকারি ও বেসরকারি স্তরে অনেক রক্তদান শিবির আয়োজন করা যাচ্ছে। লোক মানে স্বেচ্ছায় আসি রক্তদান করুছন্তি। আগকু আসুছি বিশ্ব রক্তদাতা দিবস। এই অবসরে স্বেচ্ছাসেবী সংগঠন গুড়িক রক্তদান শিবির আয়োজন করে লোককে রক্তদান সম্পর্কে সচেতন করাইবে। সরকারি স্তরে মধ্যে এ দিগরে পদক্ষেপ নিয়াযিব। তেবে শতাধিক থর রক্তদান করে পুরস্কৃত হয়েথিবা রক্তদাতা ডক্টর বদ্রী মিশ্রঙ্ক অনুভূতি সম্পর্কে আসন্তু তাঙ্করি মুহর শুনিবা।
1: রক্তদান মহাপুণ্য। এমিতি অনেক বর্ষ তলে যেতবেলে লোকমানে রক্ত দেওয়া পাই প্রস্তুত নথিলে, সেতবেলে রিক্সাওয়ালা ট্রলিওয়ালা

0: নমস্কার শ্রোতা বন্ধু, আপনার স্বাগত জনাই আমি আরম্ভ করছু এমাসর ক্রীড়া পত্রিকা কার্যক্রম। এথর সংস্করণের স্থান পাইছি ফিফা বিশ্বকপ উপরে এক পূর্বাবলোকন, মহিলা টি টোয়েন্টি বিশ্বকপ উপরে এক সংক্ষিপ্ত বিবরণী, ইন্ডিয়ান প্রিমিয়র লিগ, সাফ মহিলা ফুটবল প্রতিযোগিতা এবং অঠর বর্ষর কম পুরুষ এশিয়া কপ হকি। আউ কিছু দিন পরে আরম্ভ হওয়া যাচ্ছে ফিফা বিশ্বকপ, তবে এনেই এবেঠু ফুটবল প্রেমীঙ্ক মধ্যে উৎকণ্ঠা বড়িবার লাগিছে। প্রত্যেক নিজ নিজের পছন্দর খেলাড়ি এবং পছন্দর টিমকু নেই অনেক কল্পনা জল্পনা করিবারে ব্যস্ত। তবে এই অবসরে ফিফা বিশ্বকপ উপরে এক পূর্বাবলোকন করেছেন ক্রীড়া সাংবাদিক বিমল কুমার রাউল।
1: শ্রোতাবন্ধু, বিশ্বর সবুঠ লোকপ্রিয় ক্রীড়া হচ্ছে ফুটবল। এমিতি দেশ নথিব যেউঁটি ফুটবল খেলা যাও নথিব। ফুটবলকু নেই প্রতি চারি বর্ষরে থরে আয়োজিত হয়ে আসুচি ফিফা বিশ্বকপ। প্রতি সংস্করণরে এহার লোকপ্রিয়তা বড়ি বড়ি চালিছি। চলিত মাস এগার তারিখরু আরম্ভ হেবাকু যাউচি বিশ্বকপ্র তেইশতম সংস্করণ। তিনোটি দেশ এহার আয়োজক রহিছন্তি, সেমানে হেলে আমেরিকা, কানাডা ও মেক্সিকো। জুন এগারু জুলাই উনিশ তারিখ পর্যন্ত বিশ্বকপ আয়োজিত হব। তিনোটি দেশর ষোলটি স্টাডিয়ামে ম্যাচগুলিক খেলাযিব। প্রথম থর এই বিশ্বকপরে ছটি মহাদেশীয় ফুটবল সংঘরু মোট অড়চাশটি দল ভাগ নেউছন্তি। এশিয়া ফুটবল সংঘরু নটি দল রয়েছন্তি। দলগুলিক হলে অস্ট্রেলিয়া, ইরান, ইরাক, জাপান, জর্ডান, কতার, সাউদি আরব, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান। জর্ডান ও উজবেকিস্তান এথর বিশ্বকপরে পদার্পণ করবে। শ্রোতাবন্ধু, আফ্রিকা ফুটবল সংঘরু দশটি দল রয়েছন্তি। দলগুলিক হলে আলজেরিয়া, ক্যাপ ভর্দে, কঙ্গো, ইজিপ্ট, ঘানা, আইভরি কোস্ট, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও টিউনিসিয়া। আফ্রিকা সংঘরু কেবল ক্যাপ ভর্দে এথর পদার্পণ করিব। উত্তর কেন্দ্রীয় আমেরিকা ও কারবিয়ান ফুটবল সংঘরু আয়োজক কানাডা, কুরাকাও, কিউরস, হাইতি, আয়োজক মেক্সিকো, পানামা ও আয়োজক আমেরিকা রয়েছন্তি। কিউরস এথর পদার্পণ করিব। সেমিতি দক্ষিণ আমেরিকা ফুটবল সংঘরু ছটি দল যথা আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, পারাগুয়ে ও উরুগুয়ে রয়েছন্তি। ওসেনিয়া ফুটবল সংঘরু কেবল নিউজিল্যান্ড সামিল রয়েছে। ইউরোপীয় ফুটবল সংঘরু সর্বাধিক ষোলটি দল রয়েছন্তি। দলগুলিক হলে অস্ট্রিয়া, বেলজিয়াম, বোসনিয়া ও হর্জেগোভিনা, ক্রোয়েশিয়া, চেক গণরাজ্য, ইংল্যান্ড, ফ্রান্স, জর্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন, সুইজরল্যান্ড ও তুর্কি। দল সংখ্যা বড়িলে বি এথর মাত্র চারটি দল বিশ্বকপরে পদার্পণ করা যাচ্ছি, নচেত সমস্ত দল পূর্বরু বিশ্বকপ খেলিছন্তি। এথর ফর্মাট গ্রুপরু নকআউট পর্যায়। প্রতি গ্রুপর শ্রেষ্ঠ দুই দল নকআউটরে প্রবেশ করবে। গ্রুপর তৃতীয় স্থান হাসল করে দল মধ্যে নকআউট সুযোগ রয়েছে। নকআউটরে রাউন্ড বতিশ, রাউন্ড ষোহল, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে বিজেতা দুই দল ফাইনালে প্রবেশ করবে। জুলাই মাস এগার তারিখ মধ্যে কোয়ার্টার ফাইনাল শেষ হব। জুলাই চৌদ ও পনের তারিখের সেমিফাইনাল এবং জুলাই উনিশ তারিখের ফাইনাল খেলা যাব। শ্রোতাবন্ধু, বিশ্বকপরে

শ্রোতাবন্ধু, এথর আপনার ভারতীয় সেনারে অগ্নিপথ যোজনা এবং নিয়মিত ক্যাডর অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা সিইই সম্পর্কিত এক ঘোষণা। ভারতীয় সেনারে নিযুক্তি পাই অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা সিইই চলিত জুন মাসে এক তারিখ অর্থাৎ আজ আসন্তা 12 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হব। কলকাতার নিযুক্তি জোন্রে সিকিম, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা রাজ্যের 17টি সহরের 26টি কেন্দ্রে পরীক্ষা হব। ওড়িশা রাজ্য পাই এই পরীক্ষা 7টি সহরে যথা কটক, ভুবনেশ্বর, ঢেঙ্কানাল, রাউরকেলা, সম্বলপুর, বালেশ্বর এবং ব্রহ্মপুরে অনুষ্ঠিত হব। অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা নিমন্তে গত এপ্রিল মাস 10 তারিখ সুদ্ধা সফলভাবে আবেদন করেছিবা প্রার্থীমানে মই মাস 15 তারিখ ঠারু www.joinindianarmy.nic.in রু সেমানক প্রবেশপত্র ডাউনলোড পাই উপলব্ধ আছে। সফলতার সহ পঞ্জীকৃত প্রার্থীমানে যেউমানে প্রবেশপত্র পাই নাহান্তি সেমানে সেমানকর সম্পৃক্ত সেনা নিযুক্তি কার্যালয় এআরও সহিত যোগাযোগ করিপারিবে। কম্পিউটর আধারিত অনলাইন পরীক্ষাকু বুঝিবা এবং অভ্যাস করিবা পাই প্রার্থীমানঙ্কু www.joinindianarmy.nic.in ওয়েবসাইট পরিদর্শন করিবাকু মধ্যে পরামর্শ দিয়া যাইছি। অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা সিইই পরে মনোনীত প্রার্থীমানঙ্কু সেমানকর ফলাফল এবং নিযুক্তি র্যালির কার্যসূচী বিষয়ে সূচিত করা যিব। প্রার্থীমানঙ্কু কোনসি মধ্যস্থি ডাউটর শিকার নহেবাকু পরামর্শ দিয়া যাইছি। এ সম্পর্কিত কোনসি প্রশ্ন থিলে প্রার্থীমানে সেমানকর নিকটস্থ নিযুক্তি কার্যালয় সহ যোগাযোগ করিবা উচিত।

শৈচা মামা ও শৈচা মামা। সতরে কত মিঠা ভাল পাইবা নিজের সন্তান প্রতি, স্নেহ শ্রদ্ধা ভাল পাইবা ও আশিষ অজাড়ি দেবার অন্য না হচ্ছে বাপা ও মা, যাহাকু বুঝে হব না কৌশি সংখ্যায় নিয়ন্ত পড়ে শব্দ। পিতৃত্ব ও মাতৃত্ব এক পরিচয় নুহে।

0: 만져줘.
1: 만져줘.
0: তুমি মরিব নিশ্চয় মরিব আরে আরে দৌড়ি কাটি তাকে তলক ওলাই দিও মরিগলা গোটে কুমারী ঝিও মরিগলা তাকে নেই যাও তা দেহকু এমিতি সজাই দিও যেমিতি কুমারী ঝিও মানে সজবাজ হুয়ন্তি এই ঘটনা বিষয়ে কাহারি পাটিরু যেমতি পদে কথা ন বাহারে সে মরিগলা অবিবাহিত অবস্থারে মরিগলা যে গলা
2: সে জানো হজারে সুখ পাইলা
0: আউ মু মু কাহারি দুঃখ দেখিবাকু চাহুনি মো দ্বারা চুপ কর কহিলি পারা চুপ কর কান্দিব যেতবে কে ন রহিবে শুকর পাহাড়কু আমি আমি মুন্ডেই নবু আমি মুন্ডেই নবু
2: বীরজিস কদ্রর
0: যুবতী ঝিও মরিগলা অবিবাহিত অবস্থায় মরিগলা শুনিল শুনিল মু কোন কহিলি বীরজিস কদ্রর যুবতী ঝিও মরিগলা চুপ চুপ কর চুপ করো চুপ করো চুপ করো চুপ

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: শেষরে প্রসন্ন কুমার সামলঙ্কর রচনার শিল্পী সুভাষ দাস।

সেই কর্পূরটা বিরোচন বলতে অগ্নিতুল্য জনা গলা। এণু মূলায়াবতী আগে ভালো লাগিলানি, মূলায়াবতী সদা সর্বদা চিন্তা কলে কন করবি কমিটি যু তো বাহনক সহ ভেট হবি, এ কথা ভাবি ভাবি দিনক দিন সে জীর্ণ শীর্ণ হয়ে আজ্ঞা। সখী মানে পচারে কে তুমি কাহি ব্যস্ত হোচ, আমি জিমুত বাহন কু দূত হস্তরে ডকাই দেব। যেতবে রাজা কু ডকাই রাজা এক পত্র লিখি দেলে, জিমুত বাহন যেত পত্র পাইলে সেইটি জিমুত বাহন মনে মনে চিন্তা কলে যে মু তো ইয়াক সহ বিবাহ শর্ত রখি নাই, এণু সন্দেহরে পড়ি জিমুত বাহন এ প্রস্তাব কু প্রত্যাখ্যান কলে। আজ্ঞা জিমুত বাহন সিনা প্রত্যাখ্যান করেদেলে, এ খবর পাইলা মাত্রে এনে রাজজমা কলে কণ বিদগ্ধ চিন্তামণির অভিমন সাথে গোটা পদ লিখলে।

0: করে সিন্দুর হাতে সংখ্যা দেই বধু বেশ করি ঘর শুনবি।
1: শুনলি কেতোটি ওড়িয়া কথাচিত্রর গীত আম কেন্দ্রর কার্যক্রম প্রসারিত হচ্ছে 308.6 মিটার তথা 972 কিলোহার্টজ যোগে আকাশবাণী কটক। আরম্ভ করুছু আমার হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম অশ্রান্তি অপরাহ্ন। কার্যক্রমর প্রথম গীতটি গাইছেন্তি লতা মঙ্গেশকর, চলচ্চিত্র আরাধনা। গীত রচনা আনন্দ বক্সী।